আপনি গুলা উপভোগ করিলে শিল্পী টুন্দ্রা হাজংলা গান দা। দ্বিতীয় নি আপনি গুলা শুনিবাগে পাব শিল্পী পলেশ হাজংলা গান দা।

তগে জিয়ে তুই ভালা পা, বুঝা তো না জানি তো তগে জিয়ে তুই ভালা পা, ও সোনা গোফালে দেখা বালা পা, ও সোনা

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী পলে জাদংলা গান দা তৃতীয়নি আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী মুলিন্দ্রা হাজংলা কণ্ঠনি।

প্রিয় শ্রোতাগুলা, আপনি গুলা শুনিবাগে পালে শিল্পী মলিন্দ্র হাজংলা গান্ডা। অনুষ্ঠান আগে নিয়ে থাকিব, এইবার অনুষ্ঠান নিয়ে আপনি গুলা শুনিবাগে পাব সড়ক সুরক্ষা বিষয় নিয়ে হটু কটিকা। সড়ক সুরক্ষা একরা সাধারণ আর মহত্বপূর্ণ বিষয় হয়। সাধারণ মন গেলা বা নয়া মন গেলা যায় নাকি সড়ক রাস্তা বা গাড়ি ঘোড়া যাওয়া পথ গেলানি বাখা না বেড়ায় উমাগে জাগ্রত দিবাগে শিক্ষা দিবাগে প্রয়োজন। আরো সড়ক গেলানি বেড়ালে আমরা সাধারণ জাগ্রত জানিবা লাগে। আরো সবলাকে সড়ক লা নিয়ম নীতি ভালাগে জানিবা দরকার। সব চাইয়া সাওয়া আরো ডাঙর চেংরা চিংড়ি গে মহত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনা ভয় থাকে উমাগে বেশি জানিবা দরকার। হিসাব নিকাশ মতে বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র সংগঠন 2008 মতে আমরা ভাগ পাশে হসপিটাল নি বাখার ভর্তি হওয়া আরো মরিবার মুখ্য কারণ রা হসে সড়ক লা দুর্ঘটনা। সড়ক সুরক্ষা লা কিছু উপায়কারী উপায় হলে গাড়ি লা বিষয় কিছু জানিবা জিঙ্কা আমরা ঘর থেকে বেড়াই আমরা খবর জানিয়া নিবা লাগে। দিন লা খবর বা ওয়েদার ফোরকাস্ট রাস্তা বা সড়ক কমাই দিয়া ভালা আর কোনবাই নেথা। গাড়ি লা লাইট হরন লা ব্যবহার সিট লা বেল্ট পিনিবা গাড়ি লা সাইড লা আয়না ভালাকে ব্যবহার করবা লাগে। বেশি জোরে বা স্পিড কে গাড়ি চালাবা না লাগে। ট্রাফিক লাইট লা ব্যবহার জানবা লাগে। রাঙা রং টিয়া পাখা রং আর হলদি রং সড়ক নে আগলা গাড়ি থেকে দূর নি থাকবা লাগে। সড়ক দুর্ঘটনা লা কই একরা তথ্য। প্রথমে সারা বিশ্বভর নি প্রতি বছর 13 লাখ রকম মন গেলা সড়ক দুর্ঘটনা দিয়া প্রাণ হারায়। দ্বিতীয় নি ভারত নি প্রতি বছর 1.5-1.5 লাখ মন গেলা মরে। ভাং মদ খাইয়া গাড়ি চালাবারা দুর্ঘটনা লা মুখ্য কারণ। ভারত নি সড়ক ঘটনা নি মোটামুটি 16 সভা গেলা প্রতিদিন নিজেলা প্রাণ হারায়। আপনি গুলা শুনিলে সড়ক সুরক্ষা লা বিষয় নি হুটু কুটিকা। অনুষ্ঠান আগে নিয়ে থাকিব, এইবার অনুষ্ঠান নিয়ে আপনি গুলা শুনিবাগে পাব শিল্পী সুরমা হাজংলা গান্ডা।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী সুরমা হাজং লাগান দা এলা অনুষ্ঠান নি আপনিগুলা হনিবাগে পাবো সুবল হাজং লা গান্দা।

প্রিয় শ্রোতাগুলা, আপনি গুলা শুনিলে অনুষ্ঠান ল শেষ গান্ডা। ইতে অনুষ্ঠান ল সময়রা শেষ হইয়া আহিলে আর এলা লগে লগে মই অনুষ্ঠান টিকি বিদায় নিলে। ধন্যবাদ।